শ্রোতাসকলে শুনি আছে পুরনি হিন্দী ছবির অনুষ্ঠান গীতর অনুষ্ঠান মধুবন। এইবার শুনক কর্জ ছবির পৰা কিশোর কুমার আর লতা মঙ্গেশকরের কণ্ঠরেতি গীতর কথা আনন্দ বাক্সী, সংগীত লক্ষ্মীকান্ত প্যারেলাল।

শ্রোতাই শুনে আছে হিন্দি ছবির, পুরনি হিন্দি ছবির গীতর অনুষ্ঠান মধুবন। অনুষ্ঠানত এইবার আগবাইছো মোহাম্মদ রফির কণ্ঠর এটি গীত সাহির লুধিয়ানভির কথারে। এই গীতটি নীল কমল ছবির পড়া।

এটা পদ মেকানিক্যাল শাখার প্রার্থীৰ বাবে, চারিটা পদ হিউম্যান রিসোর্স শাখার প্রার্থীৰ বাবে, তিনিটা পদ ইনফরমেশন টেকনোলজি শাখার প্রার্থীৰ বাবে আৰু দুটা পদ ইনস্ট্রুমেন্টেশন শাখার প্রার্থীৰ বাবে। প্রার্থী সংশ্লিষ্ট শাখাত বিই, বিটেক বা তিনি বছরীয় পাঠ্যক্রমৰ ডিপ্লোমা থকা হ'ব লাগিব। হিউম্যান রিসোর্স শাখার পদর ক্ষেত্র প্রার্থী এম বি এ বা পিজিডিএম থকা হ'ব লাগিব। দরমহার নিরিখ মাহে 37,000 টকার পরা 112,000 টকালৈ, লগত 14,200 টকা গ্রেড পে আর অন্যান্য বানস থাকিব। জুনিয়র ম্যানেজার পদর সংখ্যা 31টা, ইয়ারে 12টা পদ ইলেকট্রিক্যাল শাখার প্রার্থীর বাবে, 9টা পদ সিভিল শাখার প্রার্থীর বাবে, 6টা পদ মেকানিক্যাল শাখার প্রার্থীর বাবে, 6টা পদ ক্ষমা করব 2টাকৈ পদ ইনফরমেশন টেকনোলজি আর ইনস্ট্রুমেন্টেশন শাখার প্রার্থীর বাবে। প্রার্থী সংশ্লিষ্ট শাখাত ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থকা হব লাগিব। দরমহার নিরিখ মাহে 25,000 টকার পরা 92,000 টকালৈ, লগত 12,100 টকা গ্রেড পে আর অন্যান্য বানস থাকিব। আটাইবোৰ পদর ক্ষেত্র প্রার্থীর বয়স 21 বছরের পরা 38 বছরের ভিতর হব লাগিব। বিতং তথ্য আর আবেদনের বাবে ওয়েবসাইট www.apgcl.org। আবেদনের শেষ তারিখ জুনিয়র ম্যানেজার পদর ক্ষেত্র 21 আগস্ট আর এসিস্টেন্ট ম্যানেজার পদর ক্ষেত্র 23 আগস্ট। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া নামের সংগঠনত খালি হওয়া 379টা পদর বাবে আবেদন বিচরা হয়েছে। ম্যানেজার 260টা পদ, দরমহার নিরিখ মাহে 60,000 টকার পরা 180,000 টকালৈ, প্রার্থীর বয়স 32 বছরের ভিতর হব লাগিব। জুনিয়র এক্সিকিউটিভ পদর সংখ্যা 129টা, দরমহার নিরিখ মাহে 40,000 টকার পরা 140,000 টকালৈ, প্রার্থীর বয়স 27 বছরের ভিতর হব লাগিব। পদ অনুসরি প্রয়োজনীয় শিক্ষাগত অর্হতা আর অন্যান্য তথ্য জানিবর বাবে লগতে আবেদনের বাবে ওয়েবসাইট www.aai.aero। আবেদনের শেষ তারিখ 7 সেপ্টেম্বর। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়েত খালি হওয়া 6,777টা এপ্রেন্টিস পদর বাবে আবেদন বিচরা হয়েছে। প্রার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষাত উত্তীর্ণ হওয়া আর সংশ্লিষ্ট ট্রেডত কোনো আইটিআইৰ পৰা ন্যাশনেল ট্রেড সার্টিফিকেট অর্জন করা হব লাগিব। প্রার্থীর বয়স 15 বছরের পৰা 24 বছরের ভিতর হব লাগিব। এবছরীয় প্রশিক্ষণের কালচোৱাত প্রার্থীয়ে মাহে 9,600 টাকাকৈ জলপানি লাভ করব। বিতং তথ্য আর আবেদনের বাবে ওয়েবসাইট nfr.indianrailways.gov.in। আবেদনের শেষ তারিখ 19 আগস্ট। নিয়োগ বাতৰি ইমানেই।

রূপালী ধোঁ অনুষ্ঠানত এইবাৰ শিল্পী শান আর শ্রেয়া ঘোষাল, গীতর কথা সমীর আঞ্জন, ছবি জয় হো।

0: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক।
1: আওয়ার ভয়েস গেটস ইউ হার্ড এভরিওয়্যার।
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আৰু চৰকাৰী আঁচনিৰ বিষয়ে অৱগত কৰাবলৈ আমাৰ ফোন নম্বৰটি হৈছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র আপোনাৰ সৈতে।